0: শ্রেণীক মন সংস্কৃতি ছু ও মন সংস্কৃতি হলে শ্রেণীকে আগে বারুন পড়ল ইমে তর্ক করার আবশ্যকতা ছু ইমে তথ্য ঢুন্ডের আবশ্যকতা ছু হুনর আত্মসম্মান কফি বড়াই যা সকো যে বিষয় মে ইন সার চিজন মে যে এক সোচ ছু উকি ব্যাপ্ত করার আবশ্যকতা ছু আর ইয়েক লিজি আগর হাম এক জাগরুকতা কার্যক্রম মে বদলাও কোই জটিল প্রক্রিয়া না তিন বদলাও লুনা লিজি হামকি বিচারনক বদলাও লুনা আবশ্যকতা আর বিচারনক বদলাও লিজি হামকি শিক্ষা গ্রহণ করার আবশ্যকতা ছু হাম আপন কার্যক্রম মে না কেবল কিশোরিয়ান কি না কেবল শ্রেণীয়ান কি লিনু বল্কি হাম কিশোরন কি আর মেসন কি লি নু হামার দুহার পক্ষ আগর জাগরুক নি হল তো সমাজ জাগরুক নি হয় সকুন ইউ লিজি হর কার্যক্রম মে হামার যো শ্রেণী মেস কিশোরী কিশোর যতলা হুনি ও সব মিলবের কার্য করনি আর হাম ধীরে ধীরে ইমে একই গতি দিনিয়া তাকি হাম সমাজ মে এক উপদেশ দে সকু কি ইউ কই অপবিত্রতা না তিন ইউ হামার আত্মসম্মান ছু ইউ হামার প্রতিষ্ঠা ছু ইউ হামকি মমত্ব করনে বালি প্রক্রিয়া ছু জব হত ইউ মাসিক ধর্ম শুরু হু তো কই লোক ইমে ডর অনুভব করনি ঘবরাহট অনুভব করনি সংকোচ অনুভব করনি বহু চিজ ইমে হুনি ইমে হামে আরামক আবশ্যকতা হি দুহর বাত কি জব হাম স্বচ্ছতা কি বাত করনু তো ইমে স্বচ্ছতা বহু আবশ্যক ছু স্বচ্ছতা লিজি রোজ নাণ আর রোজ কপড়া বদলু চাহে ও প্যাডার রূপ মে হো মিনস্ট্রল কপক রূপ মে হো ইয়ার কই চিজ যোলে ইউজ করনি ও বিলকুল স্বচ্ছ হুন চেন দুহর বাত ইোলে বতুন আবশ্যক ছু ইো কপড়া ইয়া ইো প্যাড কতু দের মে বদলি যা সফাই নিতান্ত আবশ্যক ছু কি লকি এক সিদ্ধ সম্বন্ধ মহিলা স্বাস্থ্য বটি ছু আর মহিলা স্বাস্থ্য যদি ধ্যান মে নি রাখি যান তো এক পরিণাম ঘাতক লহুনি ইসমে চিকিৎসক নে রগড় বাত করনে বাদ মে ইয়ো বাত কি পূর্ণ লাগ গই
1: বহত উপযোগী জানকারী আপন দে কী বার মহিলা মাসিক ধর্ম মে সংকোচক বদল আপন স্বাস্থ্য সম্বন্ধী সমস্যা কে সাজা না করি ইসমে পরিবারক আর হামার ভূমিকা কে হুন যায়
0: পরিবারক আবশ্যকতা ছু কি ও ইয়ো বাত কি সমঝো এল ও কি শারীরিক মানসিক স্বাস্থ্য রুচেন আর দুনো প্রকারক সহানুভূতি আবশ্যকতা ছু ও খান পান মে ধ্যান দিন পড়ল ও কি পৌষ্টিক আহার দিন পড়ল ও কি আরাম দিন পড়ল পতি ইয়ো ভূমিকা ছু কি ও আপন সৈনিক ইয়ো প্রবলেম কি সমঝো আর ও কি হর কাম মে সহযোগ দে চাহে ও কাম গৃহস্থী বটি হো চাহে ও আর কোই কাম হো সহযোগ করো
1: মহিলাও স্বাস্থ্য পরিবার ও সমাজ মজবুতি আধার ছে জাগরুকতা অভিযান দৌরান আপু কই ইস অনুভব জহর আপু কে মহসুস করা কি সমাজ মে ধীরে ধীরে সকারাত্মক বদলাও না
0: জাগরুকতা কার্যক্রম মে জব হাম গাঁও মে গিয়া আর ওয়া সবসে পহল কার্যক্রম হামুল জো করো কি হামুল শ্রেণীয়ান কি সামূহিক রূপ সে যানি কি ওমে মেয়স লেছি ওমে প্রশাসনিক অধিকারী লেছি প্রশাসন লেছি সব না সামুল হামুল উনকি প্যাড বাদ পহলি উনুল সংকোচ করো লেকিন ও বাদ ও প্যাড কি লিবেন উনুল হাত উঠাবেন যো খুশি জাহির করি তো মে সমঝ গই কি হামার যো লক্ষ্য ছু ও পূর্ব নির দিশা মে ছু আর হাম জাগরুকতা কার্যক্রম মে বার বার উনহু ইয়োই কুনু ইয়ো সমস্যা নাহিন হামালি কি ইয়ো হামালি কি এক চুনৌতি ছু যাকি আদু তো হাম নিপট নিয়া আর আদু হাম নিপট লুল হামুলে আমি এক ডকুমেন্টারি লে বনা রাখি ওকি লোক বহুত পছন্দ করনে লোক আমার মনোবল বড়ু নেই আর আগিল বড়নে হামুল ইয়ো সোচালো কি যো লোক একি পছন্দ করনে তো হাম সমাজ মে এক অংশদান আপু কর পায়া আর আখিল ইয়া লিজি প্রয়াসরত রু
1: মাসিক ধর্ম জাগরুকতা বিষয় পর হামুন বাত করে আপু ইয়া অবসর পর মহিলাও আর কিশোরিও কে কি সন্দেহ দিন জাল
0: মহিলা আর কিশোরী নে লিজি মের যো সন্দেহ হল ও ইয়ো হল কি উনকি আপন সোচ বদলুন হল আর দুহার সবসে জাদা আপন শারীরিক স্বচ্ছতা কো দৌরান বিশেষ ধ্যান দিন পড়ল ইয়ো লিজি ও দৌরান যদি উনকি কই জানকারি না তিন চিকিৎসক পুছবেন এক নিদান কর সকু লেকিন ইয়ো বহুত আবশ্যক ছু কি উনকি সাফ সফাই রাখনে আবশ্যকতা ছু কি লকি ইয়ো জীবন সে সম্বন্ধিত বিষয় ছু
1: বহুত সুন্দর সন্দেশ আপুল হামুক দে উমিদ ছ কি আপু বাত হামার শ্রোতাও তগর জরুর পুজেল আর উনুকে জাগরুক করন মে মদদ মিলেল ইলা সাজু কার্যক্রম মে শামিল হোনে লিজি আর ইতু মহত্বপূর্ণ জানকারি হামু দগর সাঝা করনে লিজি আপু বহুত বহুত ধন্যবাদ
0: ধন্যবাদ কোটি
2: মাসিক ধর্ম জাগরুকতা বিষয় পর রিটায়ার প্রফেসর শ্রীমতী ইলা সাজু দগড় করি গই বাতচিত আল্লাহ আপ লোগুন শুনে ইয়ে বাত আপ লোগুন কে জানো সঙ্গীত অভিযান